0: কোনথারো সোনব লইরগা সানা কোনিয়ায় লুপা কোনিয়ায় ইসিং থাদাই ইসিং থাদবসিদা সানা লুপা তাওব ফতে আদুনা খর থাবা সানা লুপা কোনিয়ায় তৌনাই মাসি লইরগা মাইবনা খয়োম লাই
1: লাইং থৌগি খয়োম না খুদ ইয়েত না পাই পায়া মাপল না পুল্লি লাইরেমগি খয়োম না খুদ ওই না পাই পায়া তরিত না পুল্লি লাইনিং থৌগি খয়োম না নোংথাকি লাইরেমগি খয়োম

0: ধনিয়া খাবি এই বলে নার ঘুমছে আমায় নার ঘুমছে
1: মাইবিনা লাইহৌরোল সকলগা লাইবাউ চেলি আদুগা সারিক আদু লাইবাক তাহানদানা মাফাম চানা থামলগা লাইহোম আনিদু তোমান তোমানা লক্তোকলগা ইয়েট ওই কাইদানা ইকৌ ফুদগি হিরিলং আদুনা লাইহোম আদু ইয়ুমসিলগা ইকৌ ফু মানুংদা হাবচিলি মাইবনা লাইনিং থাউগি মাইবিনা লাইরেমগি লাইহোমগি থাবক তাউই লাইহোম ওনাবা ইয়াদে মাইবা মাইবিসু ওনাবা ইয়াদে
2: মাইবিনে সারিক খিংদুনা লাই হৌগতপগা পেনা খোঙি পুংসুয়াই মাইবিনে লাইখাই তারগা লাইবাউ চেনবা হেক হৌবগা পেনাসু পুংসু লেপি ইসিংদ লাই ইকৌবা আসি লয়রগা ইকৌ ফুদা লাইয়োম হাপা আসিবো লাই লৌখতপা কৌই লাই লৌখতলগা লাইসং ইয়ৌনবা লাকপা আসিবো হিগাবা কৌই লাইনা হিগারকপা মতামদা থেংখাং আহুমলক লেপতুনা লাইবুংথৌনামুক লাইনুরানামুক আদুগা লাইকং লাইনামুক জগই আহুমলক লেপতুনা ওই মাসিবু খুনজাও লাইচাও জগই কৌই
1: জগই ওকপা লয়রবা মাতুংদা লাইবুং চংলকপদা ইকৌফামদগি সোকলকপা ইসাইফু ওইনাবা কোকত পুল পুরকপি নুপি আদুনা মাংদা চটখলগা ইকৌফুদগি হিরি আদু তিংথোকলগা লাইয়োম আনি আদু ইসাইফু মানুংদা হাবলগা লং আদুদি মখুত আনিন পুন্না ইসাইফু মপালগা লয়নানা পাইরগা তপনা তপনা চটলি লং আদু লাইবাকতা তাবা আমাদি তৎপা থোকলবদি আমুক হন্না লাই ইকৌগনি
2: লাইমাংদা ঙা পরিং হাপা থুম কাগুব সেল কাগুব হাপা ফৌদাং থুমো কামা ইয়ট খুনেক সেল খুনেক গানু খোঙ্গালামা খুনু খোঙ্গালামা থামি মাইবনা খৈজু লমোক সানা লমোক সকলগা ইসাইফু পুবি নুপিনা মাং থাদুনা লাই আদুগা লাই সুমাংদা থারামলিবা পোট পুনমক আসি ইসাইফু পুবিনা চিংবনা মখোংনা কালগা লাইসংলোমদা চুমনা চংশিলি লাইনিংথৌগি কাংবুনা ইয়েত থংবা খোংনা লাইরেমবিগি কাংবুনা ওই থংবা খোংনা কালি মি পুনমকনা পোটসিং আদু কানবা লয়দ্রিবা ফাউবা সারিক খিংনি পেনা খোংনি
1: মাইবনা ইসাইফু মানুংদগি লাইনিংথৌগি লাইয়োম হিরি লক্তোকলগা লং আদু তিংথোকতুনা পাই মাইবিনা লাইরেমগি লাইয়োম হিরি লক্তোকতুনা পাই মাইবনা পাইবা লাইনিংথৌগি হিরিদা নিপা আহুম মাইবিনা পাইবা লাইয়োম হিরিদা নুপি আহুমনা কোকসেট আমাদি খোয়াংজেত সেতুনা নিপানা মাইবগি মথংদা আদুগা নুপিনা মাইবিগি মথংদা মথং মথং পাইরগা ফামদেংলিবা লাই আদু ইয়ৌনবা চটলি
2: হিরি ফালগা চংলকপদা লাই ফামদেংলিবা মাফাম ইয়াউরগা ফামদেংলিবা লাইনিংথৌ লাইরেমা আনিগি খৈদৌদা মাইবনা লাইনিংথৌদা আদুগা মাইবিনা লাইরেমাদা সোই মাসিনা ফামদেংলিবা লাইনিংথৌ লাইরেমাগি থওয়াই হাবলে হাইনা মাইবনা লাউই আদুগা মাইবিনা খুমি ইকৌ ফু চফু আনি আদুনা হিগাউ ফিনা ইয়োমলগা লাইনিংথৌগি চফুনা লাইনিংথৌগি ইয়েতা আদুগা লাইরেমাগি চফুনা লাইরেমাগি ওইদা থামি লাইয়োম ইয়েতপ লং আদুনা কোনছিলগা ইকৌ ফুদা হাবতুনা থামি
1: মাইবিনা লাইনিংথৌগি লাইয়োম থোকপদা গুরুগি লাই লাংথ্রাই মাপো মঙা আদু লাইনিংথৌ লাইরেম আনিগি মারকতা থামি মাসিবু নামঙা লাই হাইনা খংনাই আদুগা লেমহৌবা লাংথ্রাই মাতোল মাপালনা লাইনিংথৌগি হকচাং সোকনা মাংলোমদা থামি
2: লাইরেমগি লাইয়োমগি লাংথ্রাই মাতোন তারেতনা লাইরেমগি হকচাং সোকনা মাংলোমদা থামি মাসিবু লাই হুনবা কৌই মাসিগি মাতুংদা মারকতা থামলিবা লাংথ্রাই মাপোপ মঙা আদুদগি আহুমনা লাইনিংথৌদা মাপোপ আনিনা লাইরেমদা থামি লাইনিংথৌদা লাংথ্রাই মাতোল মাপল থামলিবা দুনা ইয়েত খুবম ইয়ারিবা লাইবুংথৌ মাপলদা থামি আদুগা লাংথ্রাই মাপোপ নিপাল আদুনা লাইরেমগি ওইদা খুবম ইয়ারিবা লাইনুরা তারেত থামি মাসিবু লাই হুনবা কৌই
1: লাইগি ফাংখুং মারি মাকি মানাকতা লা আমামামনা লোংনা থাই লাই আনিগি মারকি মাপাদা ফাল মাখাদা লা লাতোনা উপনা থাই মাসিবু চানিং থাবা কৌই আদুগা লাইগি মমাংদা লা লাতোল আহুম তাইসিনাদুনা পাকনা থাই মাসিবু লুকমাং থাবা কৌই লুকলেনসু হাই
2: লুকলেনগি মানাক ইয়েতলোমদা লা মাপল উপনা থাই মাসিবু লাইবুংথৌ মাপলগি লাথা কৌই लुकलेन गी ओइदा ला तरेत लोंगना थाय मसिना लाइनुरा तरेत की लाथा कवि लाइबुंग थौ लाइनुरा गी लाथा सिदि माय माय ओनसिनबगी मवोंग द थाय लोंगना थाब लागी लफोइदी लोंगना हापी अदुगा उपना थाब लागी लफोइदी उपना हापी थारिब ला पुमनमक असिगा लोइनना चु हाई कबोक अथुम अहाउ सिंगसु हापी
1: नापी सिंगबी तारिल फुंफाय नापुना सेन लौद्रि जाद्रि मना मसिंग मायाम असि लुप लगा नाही फुदगी इसिंगना खिकतोई इरु लाइसोन युमदाय नाक्सेंग नाहिरो लाइरोल सोंदुना कोकथोक सामथोकतुना सिंगदोई
3: हे आय हे कोरो मसी ई वांगबा मनाउ ई कसा लाइनन ई खाकबा पुलेरोमबा पुरान नागबा खोमरोकी ओंदेबा खोमरोकी ओना हलाई थोनांग अनिलोंगबा फेंराय ई अवांग कौब्रुआ सुबा यारक्तगे असिंधे ई लैतुम नुंगदुमी नुमु नुमु ई कोरो सामम दिवाइकेमी आरामबम ई दिवाइचेली लाइनदौ सोरारेनबा मरिक्वी आरामबे संगोन बिया संगोन बा कसा सेम साही बी बेन पिथ्राई बी खोंद्राई बी नंगना सेम बियो साबियो नानरे लुनरे सेंगनरे हा हा ए महानो मांगसोक मदांग मदा फमलेन मदा इमदा यातंगदा कोंदंगदा तातु इदाई मदा सेंखोम नारि मदा परे हंगामबगी थुनाम्बा नांगै बना फमसो नफमसे मांगो लांग नंग ना काव मरे किबु थारे लेमनै मादा थाना लायरपान समु संगों फार इनु नु फांगि खोमर किबु हा हा ए

0: ইন্থিয়াম তারা জুলু জিউ পহন পরক উইব নিউ লিয়াং মাই কসু টু জু করুং খাই বিমাই মথিউ টু থনকিউ বো মধু খাইয়ে ইংকিং জিবম্বো তেন্দোন হাই লিয়াং মাই আকাশবাণী ইম্ফাল গসুয়ে থন দে
1: তাবিগ্রে লিয়াংমাইগি থরম তোমান তোমানব থরম সন্দোকতুনা তাহানজারিব আসি আকাশবাণী ইম্ফালগি কংলা চ্যানেলদগিনি হৌজিং মথংদা মার পাইটি থাদৌগি থরম তাবু ফমবিরগনি মথং মথং অয়না